কনিগ্রিক আকাশবাণী শিলং খুবর প্লি দৌ জেরিসন ওয়ার্জরি কিনে কিলং কিমাত কিবা কংসান জং খুবর খত বাদ ওয়ের মিন্টি রং বা আদু করি উন্দ্রেন্দ্র মোদি না কবিনতা জিংবে টিংকা শিসপা বিলিয়ন ইউএস ডলার হাপো জং সাসকুলার ইন্ডিয়া এফটা হাকে জিংলাং জং বিজনেস বাদ রিসার্চ সামিট হা নরওয়ে প্লি উমিন্টি রং বা জিল্লা উ কনরাদ কে সংমা এক অফিস ট্রে কাম থেমাই জং সাবওয়ে এনসিসি ব্যাটেলিয়ন বানজোর হাকে জিংলং রিন্টি বা জিংলং নংলাম জংকি সামলা প্লি উবা মিরাল বন্স ইম হি কামরা ক্লাস বা থেমাই জংকা উমজং আর সি এল পি স্কুল রিভয় বাট কিন্তু এস পি বা ভিভিক্স ইম হি কি নংনিয়া আর সাকা বান পিন্ডাইট দেখি জিপিএস ট্রাকা হা পেডেন জিংকিউ জংকা জিং সাতু জংকি ঠুক ঠুক হা ইস্ট খাসি হিলস কাকু বর কাবিয়া উ মিন্টি রং বা আদু করি উন্দ্রেন্দ্র মোদি উলা আই জিংক্রেন হাকা ইন্ডিয়া নরওয়ে বিজনেস বাট রিসার্চ সামিট কুবলং হা অসলো রিংকাত কাজিং ডনলং উ মিন্ডি রং বা আদু করি নরওয়ে উ জোনাস গার্ড স্টোর ইয়া কবলা পিনবুট পাত বে কাজিং ক্রেন হাপডেং কি নিকি আর্তলি কি রি নাগবেন তাবন পংখলান শুশু ইয়া ইয়ক কট বে কাজিং ট্রেলং হাপডেং জংকি হা কে নিক সামিট লা সাকি কাজিং শিম বিনতা জংকি সিইও জং পালাত সানফৌতলি কি কোম্পানি বাট পালাত আরসপা সানফৌমুত কি নং মি খমাত জংকি নং সেংকাম বাট কি কিনহুন ওয়ার্ড বিঙা জংকারি ইন্ডিয়া বাট করি নরওয়ে হাবো ক্রেন হা কিনে জিংলং উ মোদি উলা পিনপাউ জিংলং বালা ক্লয় জংকে ইন্ডিয়া পেন পিয়াং সঙ্গ ভাই কিন ওয়ান বে টিংকা কাজিংডন জং কিনং ট্রেব কম সিনচা গ্রব খরিং ইকে নং বে টিংকা দাগবা পিনসল রু ইক জং বে টিংকা জং করি নরওয়ে হা কি বিনতা বা কিনথুপ ইক জং পিনমি ইক বোর্ডিং বালা বেন পিন থিমাই কাজিং পিনন কাম ইক জিংডন জিং এম জং কদুরিয়াও বেন কিনতিউ ইক ইয়ক ককট খলেম দ পিনজুলর পাত ইকা কাজিং শনা ইক ঝাচ কাজিং পিনন কাম ইক জিং স্টার্ট টেকনোলজি না কবিনতা কাজিং আই জিং সুমার বা কাজিং পিনন কাম ইক জিং স্টার্ট টেকনোলজি বান পিনে পিনসা ইয়া কামারিয়াং উলা কিন্তুরু ইক টু বারো কিবিরেন বিনতা লং বিকিন ট্রে শিটম বান পিনিয় ইক জিং বে টিংকা কাবা কট শিসপা বিলিয়ন ইউএস ডলার ইয়া কবলা বু থং হাপো কা ট্রেড অ্যান্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট উ মিন্ডি রং বা কা জিল্লা উ কনরাদ কে সংমা হাকাশ নিংকং উলিবেন বু ইউমাউ নংরিম না কবিনতা কা জিংটে ইক স্টেডিয়াম কাবা রিট নে কা মিনি স্টেডিয়াম হাকা জিংলুত কাবা কট লাই পয়েন্ট সাউথ সাউথ ক্লোর টিংকা হা ডামাস কবরেন হনোট গারু হিলস না কা বিনতা বেন পিনক্লাইন শুশু ইয়াক জিংটে জংকতনাথ স্পট বাট ওয়ানরা একি লাট কি লিন্টি বা খাম্ভা না কবিনতা কি খুন সামলা হাবো ক্রেন হা কিনে জিংলং উ সংমা উলা অং বা জিং দাওয়া কবলা স্ল্যাম্ভা না কিনতা বেন ওয়ানরা এক মারানি লেকাই কবা পাকা খাদু খাদওয়াই কলা ওয়ান উর লং হাপো জুকতনাথ স্পোর্টস বাট ইউথ অ্যাফেয়ার্স উলা পিনটিপ রু বা কিনে প্রজেক্ট কান কিনথুপ এক জিংসনা এক জাগাসং জুকি নং পিটকাই কবরন জিংকা বাট কবম দন জিংকা বা কা জিং পিনভা এক মাদান না কিনতা এক জিং পিল লং ইক স্পট বাট কি কাম কি জাম জং ইমলং সালং উ মিন্টিরং বা আক জেলা উলা পিনপিনা রু সেয়াক সং পিসা কবা সানক্লোর টিংকা না কবিনতা জিংটে ইয়াক স্টেডিয়াম হা রেসুবেল পারা বাট ইয়াই বানরু আলোক জিংথ্রাং জংক সরকার বান বানরা একই সানস্পা শিফৌতলি কি প্রজেক্ট জিংটে জংকতনাথ স্পট হা কলেং জেলা মেঘালিয়া হা লনিশ্বা উসনাম আর জার আর ফোপরা উ মিন্দিরং বা কমেঘালিয়া উ কনরাদ কে সংমা হিনি গসনি উলা প্লি প্রদায়ক অফিস ট্রে কাম বেথমাই জংক সাউথওয়ে এনসিসি ব্যাটেলিয়ন কবিন হা চেরাঙ্গ্রে হা তুরা হা কবল অংরু বা ন্যাশনাল ক্যাডেট কর্পস কলং কুমকওয়ে নাকি রিনসান কবা কংসান হা কবেন পিনওয়ান্দুর এক জিংলং রিনটি বেকমিন সিম ইট রি জংকি সামলা কানে এক অফিস ট্রে কাম বা থেমাই কান পিনখলান শুশু এক